0: 99.5 আর 99.7 লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: উদয় 9 আয় বিনাড়ে দেখায়।